0: আদে সুলালে কে হামে সুলপে কে
1: জমিনু জমা হে আমি কুলি মা হে
0: করি মুলক মাল হে কে জুরে অজমাল হে
1: কে অজলং প্রকাশ হে কে অমিতো সুবাস হে
0: কে অজব স্বরূপ হে কে অমিতো বিভূত হে
1: কে অমিতো পসা হে কে আত্ম প্রভা হে
0: কে অজলং